মুখ রাখান ভেটু ভোকি, মুখ রাখান ভেটু ভোকি, উলে উল্লায় হচ্ছায়ো, উলে উল্লায় হচ্ছায়ো, উলে উল্লায় হচ্ছায়ো, উলে উল্লায়।